Athana khotni ta cha ja chip yum aboli hai ne cha me ye nya lo chilo amela ga te ye nya te jana ha byo du yo ana lu wa lo ye nyo ga jana pala ane na ha la ye ni yo ana lu wa u du thama te ye nya de ma kho pa ne na ha ma e facebook ho pa ne na ha ma e ho ne lo ye nyo tiktok ho pa ne na ha ma e lo le ye ni ti kho lo jo da ma lo ko la ko che da nya me te ye nya te ga ola pa ne na ha lu na lo le ni nga ne ga ga ko cha ka a ga da ne ho na kho ni ya lo te ga pha ma ta chue pha lo ye ni yu do la ne lo pha ma ta chue pha lo ye ni lo ta ma pa ne bo do ga yu do le ne ye ni cha ka a ga da ne bi si bi ga le te mi ne ga ko ya ko na lu ja nya ne yu ni nya te a ti a cha ka a ga i nya me de ye ni o de u su a da ba ya ma kho kho ni ya me ko ye cha ka a ga da na ne bi si bi ga ma ye ni a ga ko ja si ye ni cha ka a ga ne pha ge lo ye ni yu m a de ta mi kho la kho lo le ye ni te ga ในการเลือกตั้งองค์กรปกครองส่วนท้องถิ่นและคั่วเถอะแล้วเลยนี้พัดดาวนี่ก็สมก่อย่างง่ายเนี่ยจะกับแอการเนี่ยพักเยอะเลยนี่องค์กรปกครองส่วนท้องถิ่นและเถอะนะขอเรียนยกอบตเทศบาลหุ่มางานในเนี่ยยินยี่ยกันนารุเนอแต่เลือกก็เกาะไม่ได้เหินาเดียเนี่ยเดี๋ยวจะมีงานแล้วก็นั่นไม่หัวปากก็ดูนะขอเนี่ยในโยมแอลอยเนี่ยเถอะเนี่ยกำหลานเนี่ยอย่างเยี่ยนะคนนี้อีโดเนี่ยอย่าชดเชยผ้ามินเน่ล้อเลยเย็นนี้ให้ชดเชยอย่างก็ได้นะคนนี้โยวานาลูชดเชยเหนียวเบอร์ล้อเลยเย็นนี้เธอเนี่ยอาโคโคลาเดอชาลาเดอโยวานาลูไอ้ล้อเธอมินเน่ล้อเย็นนี้ยุ่มเหงาจะกับเอกาดันเนี่ยในบีซีบีกาเหินนะรัฐบาลปะล้อ